0: লড়াই থা। এই লড়াই হাম রোমান্টিক ওয়েতে ভি কোশিস কিয়া হ্যায় প্রেজেন্ট করনে কে লিয়ে, অর লড়াই কা এক মিডিয়া হ্যায় এ ভি, ড্রামা এক লড়াই কা ভি ইনস্ট্রুমেন্ট হ্যায়, এ দোনো মিলকে এটো সাকসেসফুল ইয়ে মিলা হ্যায়।
1: লেখন কে প্রতি আপকি রুচি কব সে শুরু হুই?
0: ও তো স্কুল লাইফ সে, হাই স্কুল মে জব পড়তা থা উসি টাইম সে হাম শুরু কিয়া হ্যায়। জাদা সে জাদা হাম লোগ ড্রামা লিখা হ্যায়, প্রেজেন্ট কিয়া হ্যায়, পারফর্ম কিয়া হ্যায় এ পাবলিক অ্যাওয়ারনেস কে লিয়ে। জেনারেল পাবলিক তো ও পড়া নেই আতা জিসকো, ও তো হাম কিয়া লিখা হ্যায় ও কেসে জানেগা, লেকিন ড্রামা সব আদমি কা পাস অ্যাকসেপ্টেবল হ্যায়। ও জব স্টেজ মে পারফর্ম হতা হ্যায় পাবলিক কা পাস বহুত এফেক্ট হতা হ্যায়, ইসলিয়ে হাম ড্রামা কো প্রেফার করতা হ্যায়।
1: আপকা স্কুলি জীবন কেসা রহা অর ক্যা লেখন মে রুচি বড়ানে মে আপকে শিক্ষকো কি ভি ভূমিকা রহি?
0: বাংলা মিডিয়াম হাম লোগ কা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থা, পড়াই কা টাইম মে বাংলা মে পড়তা থা আমরা, লেকিন বাংলা হাম লোগ কা মাতৃভাষা নেই হ্যায়, মাতৃভাষা হ্যায় সাঁওতালি। তো হাম লোগ কিয়া কিয়া থা, জাদা সে জাদা সাঁওতালি স্টুডেন্ট জো পক্ষি কা মাপি কে ইয়ে করতা থা, মিনিং কিছু কা ঠিক সে পতা নেই থা, লেকিন ও বোল বোল কে পড় পড় কে ও তো লিখ দেতা থা। হামারা ভি এসাই হ্যাবিট থা যে হাম জো কুছ পড়া হ্যায় হাম টোটো নেই লিখতা হ্যায়, আনসার পেপার মে হাম জো পড়া হ্যায় ও টোটো নেই লিখ পাতা হ্যায়। হাম কিয়া করতা থা, ও তো ইসি কা কন্টেন্ট জো হ্যায় ও আপনা তরিকে সে হাম লোক লিখ দেতা থা। ইসি কো হাম লোক কা জো মাস্টার লোক কো হ্যায় বহুত পসন্দ আতা থা, যে এ লড়কা তো ও মানে আপনে আপ লিখ দেতা হ্যায়, ও তো কিছু কো কনসাল্ট নেই করতা হ্যায়, নোটবুক ইয়া কিতাব তো নেই কনসাল্ট করতা হ্যায়, হাম সেফ কিয়া প্রশ্ন হ্যায় ও দেখ লিয়া, আর পড়া ভি হ্যায় কিতাব মে হাম পড়া ভি হ্যায়। কিয়া করতা থা জব লিখতা থা আনসার পেপার জব লিখতা থা উস টাইম হাম আপনা সে লিখ দেতা থা, ইসলিয়ে টিচার লোক কা বহুত পসন্দ আতা থা। উস টাইম সে হামকো ইন্সপিরেশন মিলতা থা টিচার কা পাস সে, আপ লিখ কে যাও তোমারা জো খুশ মন মে হ্যায় তুম লিখ কে যাও, এসা করতে করতে করতে করতে পাবলিক লাইফ মে ভি আগে হাম লোক যাও। পাবলিক ভি আমারা জো লিখন হ্যায় বহুত পসন্দ করতা থা, হাম তো রিয়েকশন লেতা থা কেসা লাগা হ্যায় কেসা হ্যায়, ও বলতা না বহুত আচ্ছা লিখা হ্যায়, তব তক ইন্সপিরেশন মিল গিয়া হাম লিখ কে গিয়া লিখ কে গিয়া লিখ কে গিয়া, এসা করতে করতে এটা লেখক কা এক দর্জা মিল গিয়া। এই হ্যায় আমরা আসলি ফ্রম বিগিনিং, হ্যাঁ এসা একটা ইন্সপিরেশন মিল গিয়া।
1: আপনি স্কুলি শিক্ষা কহাঁ সে প্রাপ্ত কি?
0: প্রাইমারি গাঁও মেই হ্যায় নোয়াড়া গোড়ায়, হ্যাঁ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, উসকা বাদ হাই স্কুল বাদলা হাই স্কুল হ্যায়, ওহাঁ সে পাস আউট হোকে হাম কালনা কলেজ ইউনিভার্সিটি অফ বর্ধমান, ওই সে পিওর সাইন্স লেকে হাম পাস কিয়া হ্যায়, অনার্স নেই মিলা থা, উস টাইম অনার্স মিলনা বহুত টাফ হতা থা, বহুত কম্পিটিশন হতা থা, তো হাম তো জাদা কম্পিটেন্ট উস টাইম নেই থা, ইসলিয়ে হাম পিওর সাইন্স কে লিয়ে হাম অ্যাপ্লাই কিয়া হ্যায়, ওই পিওর সাইন্স লেকেই গ্রেজুয়েশন কিয়া হ্যায়।
1: শিক্ষা কে বাদ আপনি আপনি নৌকরি কি শুরুয়াত কহাঁ সে কি?
0: হাম সার্ভিস কে লিয়ে বহুত সা অ্যাপ্লাই কিয়া হ্যায়, পহলে হাম মিলা হ্যায় এজি বেঙ্গাল মে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল, ওই সে লোয়ার ডিভিশন ক্লার্ক শুরু কিয়া হাম, চার সাল বাদ আপার ডিভিশন কা চান্স আয়া, অডিটার পোস্ট কে লিয়ে চান্স আয়া হ্যায়, অডিটার ভি হামকো মিল গিয়া, লেকিন এক সাথ তিন চার নৌকরি মিলা হ্যায় এক সাথ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর এজি বেঙ্গল কা অডিটারশিপ এক সাথ মিল গিয়া সব। তো ফার্স্ট ওয়ান ইজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি জয়েন কর লিয়া, ওই সে প্রমোশন হোকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উসকা বাদ ফির দুসরা অ্যাপ্লাই নেই কিয়া ইয়ে কে লিয়ে হায়ার পোস্ট কে লিয়ে, আম ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোকে রিটায়ার্ড কিয়া হ্যায়, লাস্ট মে রিটায়ার্ড কিয়া হ্যায় ওড়িশা স্টেট সে 2009 কা ডিসেম্বর মে।
1: সন্থালি ভাষা কে প্রসার কে লিয়ে আপনি